0: से करेंगे सबका स्वागत,
1: स्वैग से करेंगे सबका स्वागत, was uit de film Tiger Zinda Hai. Het volgende liedje in het programma Geetum Kelleher via Radio SBS is gezongen door Sunidhi Chauhan en komt uit de film Heroine. Life ki naughty kahani, ye halka jawani.

0: gezongen door Jesleen Royal en Bea Prak. Heeft u gehoord uit de film Shershah het liedje Rancha? Uit de film Raju Chacha komt het volgende liedje in het programma Geetum Kelleher via Radio SBS. Gezongen door Sean komt Tune Mujhe Pehchana Nahi.
1: Sanjana! Sanjana!
2: I'm sorry. मैंने आपको पहचाना नहीं.
3: तेरे लबों पे इनकार है, मेरे लबों पे इकरार है. हाँ यही तो है सब निशानियां.